0: ཁྱི ཕྱད མམ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གས rented che donala zankoje guhosko
1: re re
0: la de chungwa dina la bak da pa de lan pa de dab dab chali da nyama no kam ra ga
1: nyama no kam ga nyama no
0: nyama no kam dun che tsi ya che wa ina da che tsi ya
1: re re la
0: de de chadi yena da chu chan no le message
1: re re
0: re re sa sa jeng ni lak zal tli na da jun jin zon de ji ho ya
1: re la
0: da gen che ina la xie lo ji tong ge gu xi guo ji lo xi to ge lo chung ge yuan xi ji ho ya
1: den
0: ci da ngo ge bei mer jong ge da mer ge lak zal ten da ta suan po ji le jong ji na da nyam nyong do da jun jin zon de ji zo chali de gong no wa na xi bu de ye ji le
1: ha da la te no wa xi bu ye ge le jun se ji re se na da na xiao pa ni de ro we ya no mana pen ro kong sa no ti leka ti le dro we ta nyima tse mar nyi mar son mar ta dro she le dro la te pa kong shi ra pa cha te nam ju leka mi na ta ngi tra leka tse chi se san san dro te ma le na ya shi po me jo ra o ta cha de
0: bi zhe zhe zhe
1: ngar da na ti ngan ja nyi ka ta jo ba yo ro la cha zong je yo ro tong je do ro ma te jawa mun chopa se chama che chong yo ri la te ngi zuye na he ker tu dali da jo ri de ngan ja nyu ki tu dali da jo ri la
0: yo ri ri ngan ja nyi da jo do
1: ha
0: ri da da sa ten da la min chen zo ri
1: da da sa te ta choma ke she je la choma ke chak pa ra zo ndu de
0: chak pa
1: ta ni la pa me ya wa so yo li ma ri la choma ke chak pa ra zo de
0: o ri ri ta tak ngoi je yin na re din je ni le yin na re da sa choma chak pa da zo chi
1: re la
0: chak pa be she tong da li ke ta le ka ta chak pa da zo lo ko
1: re la
0: o ri ri ri
2: cha cha yi ngan zui tong ju se ji ba ne yeb chung la zui ji xiu bi cha ba le mi yi zo wa jung zam ji zhe ba xi nong yong di ne nong chui qian bu xi ren dou cha zan ne zang wei rang yin jin jie chuan da ge qin xi bi yin ji sa zang qiu zang xi yin gui la gang di sim jie din xi jie yin bi yin ji yun ren ni te ba xi jiang yin gui dou di er din di li nuan xi bi ge ren ne yeb cha yin ngu qiu zang mi jie zhe ba xi jiang ren dou
0: 아니 차차든디나라다 다송 게초시 총코논절이도 차차경 사든디 너무 미세 헬루히동다지요 상가
1: 다 사든라나다 사종 최종 사종마 토모리다 데 데노나다 질함라만라다 데긴라만다 몽폴로요리 데 차든르 베차야나 다당거테치요로 돌론니에요 차테크조요리 다 차차데 조고도 톰포데 친세나 종마 종종 지게거로
0: 어리 어리
1: Te nyingpa te putsi takpo shi gorwa la. O te ra nga tsu ta muyo tel te na tongpo ta tsoma tomo zoyori. Te nyingpa te ka la putsi pe masi pa zoyori la.
0: Tsasa su dab tsa tuti nina ta ri pa ta yili to. Ndamba tantili nina la, ani nong la shema zonra to. Do shu zura, do chun chun zonra to. Tantra da je u rigi munga. Ta chenri zodi, zodi gyura nong la chenri da zohyo na.
1: Zodi gyura de ta, hini satru we kongro wa la. Sa kambu di ndugur hini.
0: Nga lan tsa kong to, sa kambu kanyam kong re.
1: Re. Te tru we ndu tsa du te, chacha mongpo su nong la koko ra jan rogo re.
0: Ta su suma gincho sa na zodra
1: ti zon re. Yore, tsangma yore. Chacha mongpo su nong la kora jab tsa du, te sa di njangpo ma nong la dome pa shi chag re la.
0: Chucha kashi yore la.
1: Yore la.
0: Chucha kashi nong, chucha ano la gomba tongpo zho, teni yinpa jen, yinpa
1: zho. Yinpa zho zho, yore la. Rinpa tongma ta, nyen sa, son sa, pi ma sipa yapo zho tena, son san zho go gre la.
0: Duse rin tong tima re la.
1: Duse ta te kale chanpo yore la. Hini ta sa ndu garwa.
0: Yore, sa ndu di ungo.
1: Sa ndu ndo ni ta mak sho te rong, ten do ndu garwa.
0: Ma yu rong lo ten sa kambo
1: di gre. Chacha kutze di shi toma rwa la. Ta te kale chanpo yore la.
0: Digi tsoma ina la, chanto gongjo.
1: Gongjo ni re la.
0: Gongjo ni kyun toka sa zangma tenra. Koku juchat ina la, sa sa dewli ka. Lak zal do tuni ka juchat jing guishin go ya.
1: Re la.
0: Ta gongjo ni ya kong di sa kambo kong dara ho.
1: Re la.
0: Ani gen cho su da son gongsi tando kong le do. Ani chigi gen chi do. Ani ni robat tsoko, lem tsoko nyambo la. Sa ta kambo tsoma nyambo ま、ひょろんらてんで、ひょげざるごや。れら。てててんで、ひょげざでらちゃちなちなだべしょとんで。たとはどたてきくれなぶて、らちゃ人ばくてでしげぞくせなぞたるまれら。お、れだ、ろんか、たひょんろさがらちゃちなじらなで。れれ、てげぞ。れれ。てにんてちゃのる、こんでひょつぞさじ。たそのいんじら。れれ。うん。さじゃつれどた、さてんで。
3: ん、ドロウィンドちょっとちょっとニュースドロウィコラじゃ、さゆぐれら。で、さゆちゃどん、やろうとねペサトンさてより、ちゃちゃち。で、のさるラパパラコンレドロウィログレ。で、モンボモンボルウェロトナコランソナンソマトンタグマレラ。さパラコンレドロウィロンドメニティサティサレトンタマレ。で、こはじょんけやこちゃぐれ。あ、じゃ、にちゃずでパチェタ、ちゃちゃとのさ、トポチェニセナツマパティラルキョヒョノサシ。マレマレ。
0: で、なんだ、こう、トンボ、ダンバーツ読んで言ったんだろう。うまくたがるほや。レレ。で、にね、うん、たのさ、ひげてんにな、ちゃたのぱ、とにし。ひげぞりどん、ラバコレ、とれ、ログヒョスコ。レレ。レレ、たそまじゅるんそまのいなた、なんじゅるんぼど、ひゃっさぼたのじぐちゃこ。レレ。
2: レカ、かんだ、ひらひゅなや、くんちがわん、むいび、にばめ。 个是当托马的雷嘎休格，娘娘当过个手机金币，雷嘎昨晚呢，对位嘎卡切瓦西江车，人情也许将阿吉说雷嘎忙不了休牛头，大气擦起雷嘎休格将，眼睛没个瓦当，前面写把陈牛头，伊那样，空气让你接个没当，碰对伊拉点不讲呢，让个各位来啦，我的人休尽有把些。
0: 元気げさささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささささ
1: sa yo mare rong gap cho ta te ka cha ja sa ne rong le ka rong pe le ta te ke cham bu ri ting do la
0: ri ri
1: ta ta le ka de ta nga chu rong gap cho se rene sho sha de nga chu jum ji chi cha re la nga chu tha ma sa mo chi se na rong ku pu mu ra ka rene sho sha de jum ji je je ke cham bu ri sa te ka le ka de sa no ni ga cho cha ngu de len du ta nge ta zu je le no da re la ta trans ne so ja ge na nge che ji te san san ras ma le na she po me lin ras
0: sen ton ba
1: o sen ton ba ta ro ron do te ta tro we len du ta rong sam le ka de rong len du ge na ce ni mu ra ka rene sho sha de nga chu jim ji je yo ri ni ni ta le ka de rong ga cho cha sa de te sen she po do la
0: जी जी जी जी तम मन छ जक त लेका चली न लता तो तोफो चंग छ दर होया
1: रेल
0: रों सोसो ग गशो द तिनी के लेका तंद थुजु तंद कले कमर होया
1: रेल
0: त जों त म जेमी के छ स ना चेंबो रे जिन न लता गोजे ओटा
1: रे
0: छि न त लो चिनजु रो होया
1: रे
0: गोजे गोजे लो कमर होया
1: रेल
0: तें स दि त गिन छ न लता लोसो ग को का सम रा न्यों दर होया
1: रे
0: त इन न लता लो चिन सम तरसिन तं रिन जो न्यों रो होया
1: रेल
0: तने इन स लि दो त देंग इन न लता गिन छ ग लेकन जमी मोंपो जोन्यो यजरे
1: आ जोयो
0: चेना चेना ला जोन्यो लेका
1: ता लोडा चेमो मना शांसी पोजी
0: शांसी पोजी
1: लाजे लोडा सनो रेला
0: लाजे लडा
1: रे
0: ओरे
1: ते तिनो सो ते नितो ने चा चे लोला ता तिन लोडा थुन थे
0: यजी लोल थे
1: लोडा थुन चा दे ते ना मनी या लासा दे फायु पेस तिन रो फुमा थेला रो मो बोले जोंसे चरे सेना ता चेनो आका रों चेनो ओतों दिन की का तों लोडा ता फलो चखांगा
0: जी जी जी
1: ता कोई कं के रवा चंपो जाओ रे
0: जी जी जी ता
1: ते ना ता तन रे रवा चंपो जाओ रे ता ला साल तरु दे गाला ना छुंदु नी चे सेना ता छोले रे खंगा गाबो शु
0: ता म रों स गशोत
1: ता छोले जागो दो संगा तरु दे ते चेनो ला पे खबा जा nga ngu ko nga ma za tong e chong ja ge ja tru shi pom du la ジェジェジェドロウェディングアダワソンディンラうんてズプカラキニングチカジョパディジェニメパチャスおレロダテンセディダワソンスラジェンテメパチャスバロウゲサゴロウオレトングロウコングロウテドロウェディングコツメパチャスてジョパドロドカバジャンゴコショドタトロウィコンレラジェジェジェテコンケコンドジェネタコンケカリディストロトロセンロロワうん Tani ta nipa dzogu na ngo tsabu rwa la.
0: Diri.
1: Dzo pomu dula. Te trowe. Te nima rari la. Gomu nga se kange samasai.
0: Nima che la?
1: O. Ta ngoma rinja na kecha tefshi na tsuma yi che jiri. Nito nye tsa tse lu ta kecha tefshi na yi che ma kamu ri.
0: Diri, diri.
1: Hinti ka ngoma ne tsota sani ngui. Tsong jiao ji pa ga sundu ta. Tsong le ska tu tog na. Ta samu tongpa rwa la. Rōnlō mākza mōtsa tse mēdō sāma sāchi mēnyi dōdō tētō tōnglē kāni tōg nō sā lō chōng chōng yī nō mīshī sā nō ndō mīshī yī nō mīshī tā tōrōwē dē ngā lā sā tē tōrōwē dāwā sōns dē tē nima rā rē nō gōmō ngā pēchū chīwē tōng yī sē nā tā pējīng huān bē mē sō tsē yuwa
0: pējīng
1: kato
0: kāmpō
1: tēs tēs sā Tā tūrūwē tsōwa jī ngā. Tē chēn nō kōngu kōndō dī. Tā tē nī gu nā nī pōgu mōndō lā.
0: Rī.
1: Ngā lōb rā chīmbi jū rē nō lā. Tā sā jī, kōng jī, lō rī sā yā, tsōma chēn nō kō tōng rō wā. Tā lō rā tōng sā dī lā, tē tō chēn nō lā kwa sī, ngā chē gō dā. Mā dī nyō lā chēn gā, ngā tē gō dō sī nā, ngō tsā pō ndō lā.
0: Dī rī, dī rī.
1: Tē chēn nō kōngu kōja kōndō dī, nī pōgu mōndō ngā. Tē tūrūwē ngā dī. Tē nima tsā ngā tūrūwē, jā tō mā sō yī. Ngi dhāng ma shet dhechung, ma shet dhechung. Tā kōng kō pōpā dhe ngi dhāng yā sōng wā. O ngi dhru shīn jā pōpā kōng lū yī kōng lā.
0: O rī.
1: Kōng jā lī mūndō wā, jā kē tā lī mūndō. Tē ngi nyi pā kē chā shī, tsō kē chā shī, ngi nyi kē chā rā shī ngā chā nō yā sōng tē dē yā yīndē. Tē jī nī nyi mā nyi sōng tsāng lō kōng kā ngā kēm trī tōng shū. Tē kōng kā ngi nyi chā tōng tē nyi tū sā tā nā shū sā. O tē ngā tā nā sōng.
0: O rī.
1: Chā tōng tē ngā. Tē kōng kā ngā lā tāma dēshō, tāma sō, bachū kā tāma chā tēngi mī shē sō, yīndi ngā tāma dēshō. Tē ngā tē nō bāi, mōgō lā bāi yīndi tē kōng tē gī dō, tē kōng kā sēm shī shī rō lā, tē ngā nē bāi, tō rō jē nē, tē kōng kā pā yu yī gā dzē nā rī dō. Tē kōng tō rō jē nyā mā nyē sō ngā nā yī gā dzē yā chīng sō, ngā kā bā lē pshō, kōng yī gā dzē yā rō gā yu sō, ngā kā bā lē pshō, tē ngā nā tō rō jē dē yā. Yāngjā tsōwā tē chēn dē, tūrū chē dēbī kāw sā, kōng kā ngā kāpā shē lī pshō. Pachū dāwā nī sōng sā, tū tsū yō wē sā, o ngē yō sā wē. Tē kōng kā kōng rōpā shē gu gī dō sā, yī gā tsē yā jī shō dā sā. O lā sō lā, kōng kā ngā yā mā rō yā kā lāngā kī dā lā dā tōng sō kōr chō. Tē ngā kī chīn bā yā, yī kē chīn. Tē kōng lā rā nā, tā kī lā tsōng lē pā shē rī dō wā, ngē jē nī hā kō gu mī, ngā chīn tsā tū tē ngē hā kō shō. Tsōng lē pā shē rī dō, tā nā mā rā bō tō, jō bā rā bō tā, chāṁ sā mā pō shē dō kōng rā. Tā kōng rā nā, mī kē jā nā lā chī rō gu gī dō sā. Kōng kī kē tsōng lē tsā mā tē ngā ngē kā rō chī dā sā.
0: Tsōma?
1: O, tē ngē nī ngō shē nā jū rōng bō sōng yō mā rā wā. Tē tē ngē ngē kō pō mā dō lā. Yīmbā tā rā mā rā chē dā nā tā ngā ngē kō dzē.
0: Tēndā chūng chūng rā yō mā dō rā.
1: Tā ngō kī tōndā tē ngā ngē kā jī mē sā.
0: Zē zē zē.
1: Kōng rā lā kē chā tē lā bā yī lā.
0: Zē zē zē.
1: Tē kōng rā kī tā kōng rā yī chī bā kā jī mē sā. Tā rā ngē kō sā ngā tsō yī chī chēmbū tā jē kī dō lā.
0: Tō dā jī rā bō chī mā rē ngō yā mō mā xī yā.
1: Rē.
0: Rē sō yī nā lā tā tā rī kī tā nō sō rā tā rā wōng jī
1: rē rē.
0: Rē
1: rē. Tē tō rō wē tē mī yō bā dā tō rō rā mā rā ngē ngē kō
0: tsōng kōng kāshī yō jī rē
1: dō, nī dō lā
0: ōrē ōrē
1: tē ngē ngē kō tō rō chē dē bā yī ngā ngē kō bī jū rē nō lā lē kā rā nō tā zū pō nyū tsī tī hā chāng shū chē mbō dō lā gō mō lē kā rō wā tsā
0: mā ōrē ōrē
1: tā zū pō nyū tsī hā nā nō bā chē mbō yō sā rī tā tō rō chē tā tō rō chē ngā dā wā nī dē bā yī lā
0: ōrē
1: Tē kōng rā nā, tā mēne kī yā nā lē kā kā yu nā rūp chā, yā līm dō. Tē tā ngā mā rō yā yī sō, mē kōng shū wā yī. Tē kōng kī yā sē kī dō, tē mā yōng. Tē yā tā mā dē, jē nī tē ngā ngō nōm tō tō mā, tā tōng zē sā pā zō gu kī dō sā mchū rā. Yī tē ngā zō yā kā mā kā yō mā rō wā. Tē tō rō shī yā tō ngā nyam lē chī kī lō kā pā sō yō. Tā kōng mā kā yō rī. sama yore. Nga yo mare wala. Te nga kong lo kaba tiyabja. Nga gomu tanyi yoda. Nga kong la bae. Te kong kuturu je pashi tsashi. Nga ya chong la. Te nga nyi nyamle.

0: ngodum zenyam chenpo yoba. Ta tari nga tsu tu chao yungdu pe na pandu gombe tabja zhilin si, ta pandu tsonung chakurwa. Pandu gombe tabja zhilin roli, ta ta hajiong rintong chenpo, pe misi biti kardab da nyen chok da chenpo. Tsonyo gombe jibja zhilin, jibja zhilin roli. O ta tanda ka nyen chok da, ta na tingi chechu pusum chobo, ta na tanda chi sali silin jibja zhilin. Tā sāli sāli tī pārū tā nā ngō dēmyō chēchū mōpō chī. Sōkūr sūmchū lūpjā rā lī. Tā nē tē yōng kō sōkūr sūmchū sē yōng dē dzumdōng tēn nā. Tā nē ngā tsō sō tē tsō tēn, dzum tē tsō tēn nā. Wā tā tī chēchū dē rā gō. Dzumā rūpū rābjā rā lī. Tā nē dzumā tē tsō rā gō. Rūpū sī rā nā bō rā gō. Rūpū dē rābjā rā rā lī. Wā tā tā nē kī chī. Chē dō rū nā lū kān chūng rū. Tā nē tē yī nā kārtā. Tā nē yīng kā tā nē dzumdōng. Nām jōr tēn dōng. Gōmbī nīng jō rā gō. Bā bō tōng tē tsō nyām yō bā. ने न्यामजो सोला रे वा नेबो योबा तंदा जिरे दा ता ता दों पेना ता ते संदो युंदो ता खोमा गा दों छु दिगे ता रोचे लंग थांजेम तो जुबिन दु तेंचिन गरे बा छि देन रे वेन तने शारु जावले रे सेन ता तने के जा ओरे ता ते लोजु ngो बोरे ता ता या तुरु बेना देन रे जो ओरे ता ते जो दु ता ता सा या रे मन पाले जा जे थोआ यो सा स्टैंड जा जे थोआ से दु खोमा सुंबा जा गो थोआ सेन ता गा जु चुंबु खोर दे सुंबी यो से रे सुंबा जेमशु शेले जा कर से दु जेरो सा के तेने दे जो रे ता सुंबा के ते का ते दु पों दे ला कारे से ओरे से ना 짜그토와 숨바 짜그토와서 하종기 짠보지 근데 몸은 담지 근데 파 하종기 놈바 어 던데지 그때 세운데 사야리만 봐래 짜지 토와요서 다 배드코 파자 잠못 토래 다 짜지 토와요서 다 근데 짠보지 나 말은 못 들어 남지 까와요서 어 다 마음 못 들어 야만 봐래 어 던데 그 체주여 봐 근데 대 저자도 다 찌 참바도 사쳐봐야 줘서 동보 당아 주 상호요는 몸보지 레바도 배주 동 동이 깨자다 다루 제바 진창바데 사차바이 조스 동보 사차바 사바 차바르고 디토 니엔 창바데 산도비토 테니바 창바데 사든도 산도윤도 다 데윈도비토 소암 창바데 사쿠뇽바이토 다 베나 공바 신산다고 다 미세기 공산다고 다 몸보제소나 다 든다게 조 시 산도윤도 지치주요비 된다 모든 송도로 다 혼두 다당에 다다슈도 로 찬제마 라오 찬제마데 직도 닌자 던주 던두로라 데 렌조토비 깨자도 Tā tī lōjū nō tāndā rē tā. Tē yīndū, tā jīg tō nīñjā dōngyō tōngdū lō lēngyō trē sōng lī yīnā, tā tē tū gōmbā tāndā jī jā gōt, tī lōg pē nā jīg tō nīñjā ngāp jē nō, yā nā tūk jō nō, o tāndā jē lā tā rē bā tā chāp jē pī kē chā. Tē tē yō pē mā tsī tī ngō lō tā yā yā lōjū pōndī tā tā rī ngā tsū xiong xiong tā tēmī kī yā rī nā yā nā lā. Tā ngā tsū pē yō kū chōng kō tē tsū gāngjā tā sē lā tō pā nā xīn, tē rī nā yā kī tōng kōng tē tsū yā xiong xiong tā gāngjā tā sē lā tō tē pā. O tā tō tū nā pē yō kū rōng kī chō yī nā tā, rī nā yī nā tā, o tā tū sā yā ngā rī xuān tā, tā chō rī nā yī jō tsā rī nā xuān lā tō tē pā, chō yī nā, tā ngā rā tā mchō kāmbō gō mō tsā mā yōng tō tē pā, o tā nā tā jī rī tā tē. Tī kāp sā sātī pīng kāp chūmbū kī nō nē rēpā rē mō pō yō pē nō nē ōtō rēpā dzō wu jī tā tā tē tēn tē shuān tō. Tē kī tā nē tā yō sā nō tāng jē mā gōmbā yīng pī kāp sā nō bā tē sō kōng nē rē sā. Tā tō rā tō kōng tsūmbā tēn pē chē tō pō mē pī jē mō tā lō mē pī gōng kā jā mēng sā rā tā. Pō mē pī jē mō sā jē tā lōjū tā tāne nē lō jōmsēn tāne kōng tsūmbō wūs tā, kōng tsūmbō wūs. Sēwā sō tā mōng tō tāne jēwā tā tūwā kā tāne kārwā tāne mōbō ndō wūs. O tāndā yīn lā sō tī kō tāndē rindō.
1: Lāsē, nā kēng yōng rōng tā sī lā tīrī ngā tsēng kī jēn tī tāne nā wā nī yō nē kā tīng chē shū kī mā sē lē chīng chē yī nā kēng lā kēng zī tīng kā yā sū xīng kē bē mīng tū yā shū kī yī?
0: Lā sū kā tī chē, lā sū.
2: Chūpū nā bā, tāng tī rō yā jī xīng kā līng chēng shū tsāng tā nā jā jīng yī. Lin Qing Jie Ye Ge Qing Gun Ke Chung Zha Da, Nian Zhuan Da Zhe Pei Zhe Su Xin Ke Di Xin Yi, Da Ya Mu.
3: Xiu Di La Gan Gan Yu Du, Xiu Ye Chan Ji Ni, Ru Xiu Yu. Nga Qu, Mu Zhe Xin Ki Ki, Gan Gan Li, Nan Bar Jia Wa Xie Gu.
4: Bui yong long ting yin ti de kong kan ki long ting jia, nian gong ka lin ting yo zhe jie ye.